0: तुमको वाह भी
1: फालियो फंते न वे न फालियो फंते न दे चीना ताऊ मिहिची वेट का सांबट फियाना नूल मिची फाफालियो फंते न चमाना पियांगारन अंपिगु का मामी निसंबरावारन न फालियो फंते न चितुसा चिम्यातु यंदंदंदन वूला व्यंतिलंबातु फाइजकन ते न मुई चमित लानग चाराइक चितुस नुआवन तरानग Nifalio vantena, tifanmezantasi, nten nivaini asul ten giasi. Fafalio vantena derain laim tazana, ananda tambuni ilaif ten drazana. Nifalio vantena, tsaitaitan zavna, kayambunia tena rakufan avnavna. Fafane tena tena ituviam niafa, miarakam saina, miarakam tafa. Nifalio vantena, tiend kesuduka nifie vera tena umavita tukana. Fa hevitry ny maro mitapatapakahatra no avim-pirenena hiterabonahitra ny fahalevantena tsy fanomezam-bahana ny hevitra vahiny anjakakalalahana fa fahalevantena mivimbina amin'ny ratana anaja ny an'ny tena ho any avara-patana ny fahalevantena tsy fitadiavantehaka na oraka mandainga mba hampidehadehaka fa fahalevantena tsy antokafatena fa fantatreny ihany zay tia ny firenena ny fahalevantena tsy hoe ianao mitsako fa ny vahoaka kosa mitrongy anaty fako fa fahalevantena ahitana toky ka ny maro anisa ny sambatra sy voky ny fahalevantena tsy vola fafikatra na ividianan'olona ho sandam-pisandratana fa fahalevantena mitana fahamarinana hitaizany vahoaka tsy ho any am-pivarinana ny fahalevantena tsy laza vady bainga ampielezam-peo kanefa tranony dainga fa fahalevantena milazany eo an-tranony tsy misy laingalainga na mila ranondranony izany ka izany ny fahalevantena ny adinyrazantsika sy namonony tena ny diran'ny tamponja ny aretatsesitany namoizany ny arendry namoizany ny randy anefa raha tsy izany ny fahalevantena iainantsika etona fa to fitiavatena say ka mijoro hiato an'ny marina mandra-pahatratra ny tanjona ho tratrarina dao amin'izay
0: saotra tomboko lahy saotra tomboko vavy